वाकी में जगन्नाथपुरी में ठाकुर है बिराजे। मेरे प्यारे सुनने वालों, जो रेला में सुनती हूँ ना तो मुझे याद आ जाता है वो बीते दिन सूरीनाम में ऐसे गीत में जो रेला आता था और उसमें नचनिया जो हम जानते हैं ना, नचनिया एकदम से एक्ट दिखा खून 100% फन से डांस क्वालिटी। En dat was ook prachtig, prachtig, prachtig om te zien. Baithak Ghana, mijn lieve mensen, is een muziekstijl die oorspronkelijk uit Suriname komt. Ja, Baithak Ghana is een muziekstijl die oorspronkelijk uit Suriname komt. Het is toch bijzonder ook een ID te hebben. Afkomstig van de Hindustaanse gemeenschap. Het is een mix van Hindustaanse volksliederen met andere Caraïbisch invloeden. De stijl is nauw verwant met chutney-muziek die zijn oorsprong vindt in Trinidad en Tobago.

0: अवश्य जो गिर के संभल जाए उसे इंसान कहते हैं। इधर मेंस हैव इंसेन लेवन इंसेन हार लेवन ट्वे कांटन या दैट इज वेल वार। Als u daar lering van kunt uittrekken en zichzelf kan herstellen, verbeteren, dan bent u een goed persoon ook. Jo girker samhal jai use insaan kehte hai. Wat ik al eerder zei, ieder mens heeft in het leven twee kanten, zo ook hij. Gemaakte fouten kunnen we soms niet meer terugdraaien, maar we kunnen er wel lering uit trekken en anderen ervoor waarschuwen. Wie zijn wij om over een ander te oordelen? Zijn gezongen liederen, ja, meneer Ramdas Chaitu, zijn gezongen nummers zullen blijven voortleven in ons, altijd herinneren aan de lessen die het leven ons leert, zodat we bepaalde fouten kunnen voorkomen. Dat is zeker zo. Ieder mens draagt zowel goede als minder goede kanten met zich mee. Ook hij. Fouten uit het verleden kunnen vaak niet worden uitgewist, maar ze kunnen wel dienen als waardevolle lessen voor onszelf en voor anderen. Wie zijn wij om de mens te veroordelen? नहीं हमको हक नहीं बनता कोई के फरओरदेल करने के लिए अंगूरी दिखाने के लिए। अगर दिखाना है तो अपने गृह बारे में झांक के देखो कि आप कितना पवित्र है। सैन म्यूजिक काल मैंने रामदेव चैत्यू सैन म्यूजिक साल आल तैत ब्लैफन फोर्थ लेफन एंड अन ब्लैफन द हेरिंग सैन अन द कैसस दिव माकन en lessen die we daaruit kunnen trekken. Ramdev Chaitu special apika faun hindustani radio ke jariye se
1: yaar ye bichhde yaar se ye dukh humse sahan jaye.